ফরিয়াদ করে চলেছে। আমি তো ওয়ার্ল্ড রেশন মোবাইল অ্যাপ দ্বারা রেশন কার্ডের একটি ডেবিট মেলতে তোমার বড় বড় আওয়াজ না দেখতে রসিদ ভরবে শেখাচ্ছে তাদের ফরিয়াদ না দাবি শেখাচ্ছে। আমি যে অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরোপ বাঁধে না দাবি সিডি অর্জিতে আপিল করে ন্যায় ভরবে শেখাচ্ছ। ফোন নম্বর 07-9-32-51-409। শুধু তুমি জানো যে পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শহরে 6-14 বর্ষীয় বালকের মাতা আধার বাবদে সম্ভাব্য জেলা নিবাসী অধিক কালেক্টর সিনে

সিডিআর অ্যানালিসিস আমি সিইআই আর প্রোগ্রামিং কৌশলটা পুরো উপয়োগ করা যাবত কোরানো ফোন আমি তেমন রহলা ডেটা সুরক্ষিত রেখে পরাপূর্ণতা নাগরিক হয়ে পলিশ নিকামগিরি মন্দির দাবি আভার ব্যক্ত করা যাবত মাদকবন আওয়াজ খাতে লাইসেন্স ল্যান্ড